দুইটা পুখ ও সখন দনো কোজি ও নেক্সট গুরু ও নেক্সট দাজ কেমদনো প্লে কম দাবাজ মাম খেয়াল খন বউ কিজে হ্যাঁ হ্যাঁ